0: ঈশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এম ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল ওহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগা সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কম মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
2: মোদি হে কেমেগাহার্টস দিবেহি এফএম

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তিহে বরক হ ভেন্না হিন কমেন নে আফুন তিকং কোলান্না
1: তিকু দুং হাউদা হাই রাঙ্গালায়ে তিহেন মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রকাং কাং কো দেন না হেদি মুন্না আবার হা উপাওয়ে

0: এ রাররাসগে আহল ওয়েরিং এওরেঙ্গে বেরি রসকলাঙ্গে আমর ফ্লাশায় একলাঙ্গে রসৌলুন্না নুকিয়মন থেরবি কিতা কিতা রং হইয়ে ফাহে তিমন রসকলাঙ্গে এওরেন্না মেদুগা গদবেগিম্বা হিসাবকুম হিসাবু বল্লবা বীরুয়েরি আজাবকুম এওরেন্নং আজাব দেবীমে
1: فذاقت وبال امرها وكان عاقبه امرها خسرا
0: فه ايورن كولا كانتوغ نتيجاغ رها ايورن ليبنه ادي ايورنغه ايكانتوغ نيمو في گيلو مكمغي

এওরেন নট্টকা গদবেগম ওয়া আযাবে তাইয়ার করবি ফাহেত ইবা মিহু আল্লাহ তাকওয়া বির ওয়াশ এ ঈমান বেগেনতিবি বুদ্ধি গে আহলুর নে হামা কশরুম তিয়াবা মিহুং গে গাতং হন্দাং খদ দেবুমে আল্লাহ বাওয়ালবি

পানামা এগোয় তিয়া দেবে খাম্বালুন নাং হেও কম্বোড়ে ফাহে তিয়া দেবে খাম্বালুঙ্গে হিপ্পুড় রসুলা এদ ওয়াডা গন্নবা খান্থকুং একি বা বেজ্জ খং কাশবরে আদি তিয়া দেবে খাম্বালুং একালেগ ফানা দেখোড়া একাকু আনেকাক ওয়াগে বেরিবানামা ফাহে হাম কাশবরং আল্লাহি একালেগ ফানুগে এহি তেরিবন্ত রসকলাঙ্গে আদি জিব্রিলুগে ফানায় সালেহ মুমিনুম বেসমে আদি এ আফাহ মালায়েকাতুম বেস একালেগ ফানুগে এহি তেরিং কামগাবে